আজকে থেকে আই হ্যাড টু লিভ লাহোর, চারো তরফ হাউসেস ফিল্ড, ইট ওয়াজ, উই কুড সি দ্যাম।

0: Dit is Urgent FM.
1: 7 uur.
0: Urgent, Urgent FM.
2: Listen to our theory.
3: Μέρ φιλουμέν με.
4: Τέλος σαν αμάνα πάνε.
5: Παγά, παγά. Σου
6: απάντα με. Πατήρω τώρα νιβού να οτή. Απέτσι να μάθασε πετήρω. Ήδη αγώ. Πέρω τι να καμπάμω, τι να καμπάμω.
7: Goedenavond en welkom bij Radio Taxi. Deze week zonder Sarita, maar wel met leuke muziek van in de Balkanregio. Oude plaatjes en dan gaan we over naar veel breder. En dat doen we tot 9 uur. Welkom bij Radio Taxi.